0: আর ইন্না আরামতি জিঙ্গি
1: উজ্জা লগ্নে
0: ইন্না আর গোট্টা রাজিনো নামে হু কামা বা লগ্নে কামলা কোহা কোহা ওহদা হাক্ষার মাবা হাক্ষার আলগে আর গে ইবড়া মেহনত উন্দুলতা মল্লি বলগি রোজ রোজ তা আলাইগে হি ফায়দা হি উন্টা হাজ পদ মিকে বাই
1: দৌ কথা বাজকি দে আলাইগে দৌ হাজবা খাখা খত্রেগি রোজ রোজ মেহনত নন্না চার রই পরিশ্রম দিম সফলতা গহে মূল মন্ত্র হেকে একা আলে মেহনত নন্নাই আর নিশ্চিত রূপ তিতংহে জিনগি নু উঁচাইয়ান ছুনে অঙ্গে আলে গে মেহনতন উন্টা আদত বেসে কমনা চাহি আদত বেসে কমনা চাহি আর সফলতা তা শিখর গোটি এনে নু আর সমনা চাহি
0: দহ তো কথা তিনকি সুমন সফলতা খাখা গে মেহনত আর কঠিন পরিশ্রম আকাই চাড় রই কামলা
1: হ্যাঁ দেই
0: চাড় মালা আর বচ উটুড়ুর দিম ইয়া দোসর বিভাগ তা আলাই হুম ছোটে কোহা উর্মি বরন গহি নলক নন্নাই আর হু মেহনত দিকিম নন্নাই কামলা বেগর মেহনত থে ইন্দ্র উম চিজ চল রনা ওয়ালা মল্লি আর গহি ব্যাপার হু আগু বড় রই অগর মেহনত নন্নাই আর হি আর মল নন্নাই আর হি ইন্দ্র মনিকালে ডুবরি
1: গালি
0: নাম ইরদত কা ডহরে গুঠে নো দোকান ঠেলা সবজি আর এক আম বরন গহি ব্যাপার কম নাই আর বিনা মেহনত হি মল আগে বড় নাই কামলা আর দিন ভর তা বিড়িনা গরম কীড়া আম উনকা উর্মি বরন তি আর জুঝুর নাই আর উন্টে আড্ডা নকুম উকার নাই কামলা আর একা তরহ মল গুছুর নাই আর দু পয়সা কমাবা নাই আত্তু কেন তাম হাইড পাতা আলাইন আর পরিবার তা আলাই গানে আর চাইনতে ওকনে দ্বারা উন্নয় মুখ নাই আর রানাই
1: সঙ্গেম নাম মেন তকুন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা গহি শুরুয়াত 8 April 2015 নো ওরে মঞ্চকি রচা ইদিন ওরে ননুষ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিস ওরে নন্তাচস ই যোজনা নো ছোটে ব্যবসায়ী আরা সূক্ষ্ম কারোবার কৃষি সম্বন্ধিত গে বিনা গ্যারান্টি 20 লাখ গোটি লোন হক্র এ
0: হ্যাঁ সুমন ইদা সঙ্গে শিশু লোন 50,000 গুটি হকরি আরা কিশোর লোন
1: 50,000
0: তে 5 লাখ গুটি
1: হকরি হ্যাঁ দে সঙ্গে তরুণ প্লাস গে 10 লাখ তে 20 লাখ গুটি হকরি এনে লোন আর কে আলে তং আ বিজনেস হন ওরে নানা ওনে
0: ম্যানুফ্যাকচারিং ট্রেন্ডিং আরা সার্ভিস সেন্টার জোড় কা ব্যাপার দোকান দোকানদারি আরা হাল তে ইয়ানে কৃষি জোড় কা লেখা জো কৃষি নানু আলাগি হুম
1: হখরি
0: হখরি কা বিশেষ করে ডেয়ারি নন্নাই পোল্ট্রি নন্নাই ইয়া ইঞ্জৌঠে
1: পোষনাই
0: পোষনাই ইবনে বেশি না লাগে ইবড়া হানি হখরি মতলব যোজনা হখরি লেকিন ইবড়া নু হানি এনে এনে পেপার এদা কেন্দ্রা বানাই দি কোই গ্যারান্টি মাল্লা আর গে চি চি নাই লোন বাই
1: আসঙ্গে মধু পালন সবজি বিক্রেতা কৃষি ব্যাপার আর সেবা ক্ষেত্র সূক্ষ্ম ব্যবসায় গুঠি কাম ব্যাপার নানা গে নাম লোন আর কি ওরে নানা উদ তোর তন জিনগি দ রোজগার খাখা নে নলখ নানা উদ
0: ওর আগে বড় রাউন নে বে
1: হ্যাঁ
0: দেখেন তিনা ঢের বগ্গে কথা নঞ্জ কতবে
1: হ্যাঁ দে
0: পরিশ্রম সে ভে সফলতা সম্ভব আর মুদ্রা যোজনা লেখা কথা মঞ্জা রিজরঙ্গ ননতো কথা নন্তে ডন্ডি মেনতে কালোত নমে আখড়া মিনোরেন ডন্ডি মেনতো তো ইন্নাত ডন্ডি নিলগ জাতরা রি বে
1: হ্যাঁ
0: ডন্ডি দে মেনোত ই ডন্ডিন পাড় করানে হোসে উরাও আরা সঙ্গিয়ে